0: পদার্থরু, কোকোনট, চোকোনট, ভিটা মিল্ক, বাটার ফ্রাইড, ক্রিম মিল্কি বাটার তথা ডাইজেস্টিভ হোল হুইট বিস্কিট।
1: হেরা হেরা হেরা যো হো হাম্রো চয়েস, কত কো ডাইজেস্টিভ র কুকি চাহাই নাইস।
0: অডগুড়ি বিহার।

0: একপাতাক নিউকালিকা সাইকেল স্টোর পুরানো রাজশাহী রোড খোরাহি দাগ
1: রুপরেখা দীপক শ্রেষ্ঠ সম্পর্ক মোবাইল 98478727979
2: র 98578 3689।